তিনি দিন করোনা যেই জেলা বিশেষ হাতিং চিতল একটা জেলা খেতে পানি ব্যবস্থা ব্যবস্থা না চিঠি সার্বজনীন।